0: করি, সত্রীর খানা খাই, ব্যায়াম সত্য করি,
1: ধূমপান মাটিরা মাঝে একটু না রাখি, তারা ভালো নিয়ন্ত্রণ করি,
0: আজ নির্ভয়ে কাজে জীবন আচরণ, নিশা না রোগ মশে বাঁধি, সুস্থ জীবন আপনাই,
1: রেডিও বাবা এফএম সহকারী স্বাস্থ্য কারণে বর্তে আছে জনহিতকারী সন্দেশ।
2: वित्तीय संस्थाबाट कर्जा लिइसकेपछि तोकिएको सात बमोजिम कर्जा भुक्तानी गर्नु ऋणीको कानुनी र नैतिक दायित्व हो।
1: यदि वित्तीय सम्बन्धी तपाईँको केही गुनासो छ भने तपाईँको पैसा लगाउने फोन नम्बर 18105400022 र अनलाइन गुनासो पोर्टलको इमेल gunaso@nrg.com
3: Yes.

নিশানার রোগ মশিপতি সুস্থ জীবন করেন। নিশানার রোগ যত জ্ঞানী দেহবীর জীবন খতম হই, সন্তুলিত খানা খাই, ব্যায়াম শব্দ করি, ধূমপান মদিরা মধ্যে দূর রহি, তোলা ভরা নিয়ন্ত্রণ করি, আজ নির্ণয় কাজী জীবন যাত্রা।